0: কিছু বর মেরাগ মা মানু পর্দই না ডর ভর সদবাদ গরিন রানী শকুন্তলালে নমান শঙ্কা দূর হুনালে তিনরে ভগত রানী র পুত্র
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণমা ভক্তি ধর্ম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুলক আচার পালৌ সদা ভন্ছন জন্মনুলাই সূতক মরে কাল আই জুঠো ভনি জুঠো সূত